শুনিলং আমি দোল চাংমাগে দিকো তাই কো শুনিবং আর কো দোল চাংমাই তাই বেগাবা বিদলা দা মন মুরো পারি তাই গীত অবাদে যারা হই একদম দোল শুনাইতে বেকুনরে আর একলা উম হইত পানার মুই রিকুয়েস্ট করং দোল গুরু শুনি দা কাজা রং সানি বেদ বাবু শুনিয়া গরাং